0: ইন্ট অফ হর্টিকালচার এলা হিমালয়া লোক সিএসআইআর ইনস্টিটিউট অফ হিমালয়া বায়ো রিসোর্স টেকনোলজি ফলামপুর লেকেন্দুলা সাস্টেনেবল হর্টিকালচার ডেভেলপমেন্ট আদে কচি কুনাম লগাব এমওইউ সাইনাম মমিসিত সগো হর্টিকালচার ডাইরেক্টর তবম্বাম লা সিএসআইআর ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়ো রিসোর্স টেকনোলজি লোক ডাইরেক্টর ডক্টর সুদেশ কুমার যাদব বুঞ্জ এমওইউ সাইনাম মমিসিত সগো হর্টিকালচার মিনিস্টার গাব্রিয়েল ডি ওয়াংসু অক সেক্রেটারি কোজরিঞা বুল্লাচিন দুলিপ্ত অকসম্ব টিপসই মমিন সাইন মমিন সিনামসগ অরুণাচল প্রদেশ সগো হর্টিকালচার আবাসগ আলিয়া কুনাম লগাব অক সক দবাই পানিয়াম চিন আল রুব রিলেন কুনাম লগাব সকন সাইনাম মমিন সিগেবা আমলা মেঙ্কেঞ্জিতু ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এফ SSI Western Region Naru Food Business Operator Gaddamne Newspaper Loke Peking Gala Peking Nam Donam Oka Newspaper Lo Donam Am Jinam Sigim Ijigal Ka Newspaper Am Rutum Jabag Dokuba Amla Mentu Oka Sambaya Dilo Chin Jio Kuka Amla Mengeba Newspaper Loke Aduna Chili Rampin Am Dopasitu Soka Ink Loke Aduna Nguik Amurlo Doligrakom আলমান আকিয়ালিয়াম রগলাকু নগনা আতাতমান চিলিরামপিনম রগদো আমলা মেন্দুলা নিউজ পেপার সগেম ইজাগল কয়েচিন জিনরু ইউক্লাকা আমলা দিনচি জাব মেঙ্গেবা বিসিসিআই সিলো ইংল্যান্ড ওক আয়ারল্যান্ড ইনাম লগাব টিম ইন্ডিয়া লোক রগলা আক মেম্বার গো টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল স্কোয়াড লগাব দালেন্তু সগো সিরিয়াস এয়ার নে টি টোয়েন্টি লোক ক্যাপ্টেন বালিন কাকু সূর্যা কুমার যাদব গদলি লগম লালুকু অক তিলক বর্মা নে ভাইস ক্যাপ্টেন বালিন তু অক বিশেষ বৈনব সূর্য বংশি ইজগামেজা সগমনে আইপিএল 2026 সেশন লোক বুক কয়ারু রাউন্ড মনমম কাদুলা বুগম চিন সগো লাতু ওক প্রিন্স যাদব নেচিন লাতু আমলা মেঙ্কেঞ্জিতু মেট্রোলজিক্যাল সেন্টার ইটানগর অরুণাচল প্রদেশ সক ইরুগোলা পি নে ডিস্ট্রিক্ট ইয়েলো অ্যালার্ট কাতম দুলা আর না আলো তলচিন নিদো দোগুম দৌরা আচিরুব মোব দে দো আমলা মেঙ্কেঞ্জিতু ক সির্গ কালো মেঙ্কিনাগুম এগ তানগাদ কাজু সিরগ গালো জিংমেন সগো দাজুম নাদা কেনা ওক বুক মেন্তির গাদিক নিতম পোনু মেন নাম লোক তালা কুজু
1: শ্রোতাও অভি আপ সুন রহে থে গালো শ্রোতাও কা সমাচার আপ বনে হুয়ে হ্যাঁ আকাশবাণী ইটানগর কে অরুণ এফ এম 103.1 মেগা হার্টজ পর জহাঁ হতি হে দিল সে দিল কি বাত দোস্তো হম লোটেঙ্গে অগলা কার্যক্রম সুবহ সবেরে কে সাথ ইস ছোটি সি অন্তরাল কে বাদ

complex le chu ringla lai le tawang boma mechuka male lamsai mai ke khang e molam salam chu mai le hayen ke boma tourist bu chu renu ma ngui dong na line of actual control LAC ruito bumla border post ha to tourist bu ngui dong ke khang e mot sat chu kabak le halawai vvp khama lamsai phan tawang district to yemi thang ma chu mai na হাসান লংরিপং ভূত লাম সাইফান আমাই আংলে পি এম মোদি আরং আমংকে মেচুকা হানপাকমা মোট রেণু মিজাও জাতকে বোমা হালে লামসাই মাই মোবাইল কানেক্টিভিটি তাইকে খাংএ কেম চাওয়ান আংকে বোমা ইন্টারনেশনাল টুরিস্ট বুচু নুইডং আং সাতনা হাখা তুকে খাপাক সে থাম হানপাকমা মেচুকা আংকে গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল মা ইসরো স্পেস ল্যাবরেটরি চু রিংদওয়া আন্তলে ট্রোট লেকে ঞাচাম আং সেন্ট্রেল গভর্নমেন্ট জিম্মা খাঙে ঞাচাম স্কিম চু কোলে ইন্ডিয়া কাকামা পংবাং লেকে ইন্টিগ্রেটেড একোয়া পার্ক লোয়ার সুবনশ্রী ডিস্ট্রিক্ট জিরো মারিংলা লাইলে হাইয়াকা তাঁতো খাঙে প্রাইম মিনিস্টার এ 2024 অগস্ট লেট মাদাবলে পুঞ্জিবন ক্রোরমুন কামলে প্রধানমন্ত্রী মাসা সম্পদা যোজনা পি এম এম এস ওয়াই খামা রিংকে হাজা পাকমা নর্থ কাকামায়ো পংবাং লেকে ঞা মিউজিয়াম তাইকে বোমা ঞা তিজ অঙ্ক খা ট্রেনিং সেন্টার আন্তলে মডার্ন একোয়াকালচার ফেসিলিটিস তাইকে ফাইত মুঞ্জান আচাক লেচু কাপচাককে বোমা ট্যুরিজম মতচু হাইলে 2014 মা অফিস মা পি এম মোদি মককে তখাং এ খানাক নু টু চেন ওয়ানলাম হিয়া মদলাম সাতলাম আলিক আফানলে থামংকে পাকচু খালবাতিকলে 2019 মা ফেব্রুয়ারি আকুত FTI জোটে মা পার্মানেন্ট ক্যাম্পাস হানপাকমা পি এম মোদি এ ফাউন্ডেশন স্টোন আজংলে অরুণাচল প্রদেশ মা জোটে হনুইমা দেশ খাখামা থামরাম বোমা নর্থ ইস্ট খাখামা পংবাংলেকে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট চু রিংলা লাইডোয়া হাজা মিনিস্ট্রি অব ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং খামা কলকাতা টোকে সত্যজিৎ রয় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট SRFTI খামা মকসা আনা পি এম মোদি 2019 মা ফেব্রুয়ারি আকু নিভাই অরুণাচল প্রদেশ হানপাকমা ডিডি নিউজ অরুণাচল লেকে ডেইলি নিউজ বুলেটিন ফাইতামলে ডিডি অরুণ প্রভা লেকে চ্যানেল চুদাবলা লাইলে অরুণাচল প্রদেশ আংকে মোটলাম সাতলাম আচানলে থামাং লে চিফ মিনিস্টার পেমা খান্ডু এ 2025 মা সেপ্টেম্বর চাবন তো ডাবলে ইটানগর মা আর্টিজান সেন্টার চু রিংলে আলাই দোয়া CMA 2026 মা ফেব্রুয়ারি লেট মা আনিনি তো ইডু মিউজিয়াম লেখা কাজু ডাবলে মোদি গভর্নমেন্টে মানরায় মিফান না মাই কলে তে লালে এগ্রিকালচারেল হিয়া হর্টিকালচারেল ইনস্টিটিউট বুমা ইনফ্রাস্ট্রাকচার ফান না মাই কলে আরং কেতে মা পাঁচিকাট কলেজ অফ এগ্রিকালচার মা একাডেমিক কাম এডমিনিস্ট্রেটিভ ব্লক বোমা ট্রানজিট হোস্টেল লে হরন রিংকে 2023 মা জানুয়ারি আগাত চকলে হাবোমা ইবা এ ট্রাইবেল শিকো নাউসাম হোস্টেল বোমা এগ্রো ট্যুরিজম আ কাচু ডাবক বোমা নেক্সট জেনারেশন টেকনোলজি হানপাকমা লে হাইয়া কলেজ মা ড্রোন হিয়া 3D প্রিন্টিং ইনোভেশন হাব আন্তলে নর্থ ইস্ট ইন্ডিয়া খা মজৌ পংবাং লেকে আং এগ্রিটেক হানপাকমা 5G ইনোভেশন এন্ড ট্রেনিং ল্যাব চু রিংলে ওয়েস্ট কামিং তো ডিরাং মা ডেস্ক খামা থামরাম বোমা নর্থ ইস্ট খাখামা পংবাং লেকে আংলে সেন্ট্রেল ইনস্টিটিউট অব টেম্পারেট হর্টিকালচার CITS চু রিংলা লাইডোয়া হালে আপেল কিভি বোমা টেম্পারেট হনুই তোকে পানরিয়াকবু থামাংলে রিংলে হাজা অরুণাচল কিভি মিশন রিংকে পংবাং মর্থ চাংলে দেশ মজৌ সাকরি মতমা তুইকে বোমা স্টেটমা চংকে ইন্ডাস্ট্রি লেচু চিটাইক রাইলে সেন্ট্রাল এনডিএ গভর্নমেন্টে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা পি এম কে ভি ওয়াই মাখাং এ খাফা কাসে বু আং সাত মত লামগো তলাই মত কো মি আং না আচাং আং হন পো জে নোলে কো আং লেচু খাটলে আরংলে অরুণাচল প্রদেশমা 2014 রংপো থত হিংহাম ফানজৌ মামাইকে ফাইত কাকলাক আহ আং ডেব্রুগড় গৌহাটি দিল্লি মুম্বাই ভেলোর নিংকে খাত মুঞ্জানচু রেণুমা কামলে কাবাংলে ওরাইকে চংকে হাজা খোমা ইস্টেটমা হিংহাম মতলাম ফান্নাকমাই লে সেন্ট্রেল গভর্নমেন্টে অরুণাচল প্রদেশমা 2017 মা নাহালগন মা তোমরিবা ইনস্টিটিউট অব হেলথ এন্ড মেডিকেল সায়েন্স ট্রিমস লে পংবাং লেকে মেডিকেল কলেজ রিংলে আলাইলে পংবাং একাডেমিক সেশন MBBS সেট পুনি বান ফাই 2018 মা অগস্ট তা তখাং এ আনোলে হওয়াং বাং চাংকে হাইয়া 2024-25 রং পোখাং এ MBBS সিট পুনি বান তকে হতা তো আদান কেচাংলে হাইজাখা রাঙ্গা উইনকে রাইলে ট্রিমস নাহালগন আং ন্যাশনাল মেডিকেল কমিশন
NMCG မှာခန့်ငယ် Full Fledged Medical College အောင်